শ্রোতা বন্ধু, এই গীতটি সহিত শেষ হল হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত আকাশবাণী রাউরকেলা। আপন মানে কার্যক্রম শুণুছেন এফএম ব্যান্ডে 102.6 মেগাহার্জ যোগে আকাশবাণী রাউরকেলা কেন্দ্র। আকাশবাণী সদাসর্বদা আপনার মনোরঞ্জন। শ্রোতা বন্ধু, আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু 7008248758। আকাশবাণী রাউরকেলা। শ্রোতা বন্ধু, বর্তমান শুনন্তু বিবিধ ভারতী কার্যক্রম।

0: শ্রোতা বন্ধু, আমরকারঙ্ক দ্বারা কার্যকরী হয়েথিবা অনেক মহিলা কৈন্দ্রিক যোজনা মধ্যরু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অন্যতম। গরিব পরিবার মানঙ্কু মাগণারে গ্যাস সংযোগ দেবা এই যোজনার মুখ্য উদ্দেশ্য। কাঠ নড়া ঘষি তথা কয়লা ধূঁয়ারু মহিলা মানঙ্কু সুরক্ষা দেবা সহ স্বচ্ছ রন্ধন ব্যবস্থা প্রদান করিবা এই যোজনার প্রকৃত আভিমুখ্য। মাগণারে এলপিজি সংযোগ পাই এবং গ্যাস চুলি সহায়তা পাইবা পাই মহিলা হিতাধিকারী মানঙ্কু আবশ্যক কাগজপত্র দেবাকু পড়িথায়। এই যেমিতি আধার কার্ড বা রাশন কার্ড, ব্যাঙ্ক খাতা, ঠিকনা প্রমাণপত্র, আধার নম্বর সহ সংযুক্ত হয়েথিবা মোবাইল নম্বর দেবাকু পড়িথায়। তেবে এই যোজনা মহিলা মানঙ্ক পাই কেতে উপযোগী, বিশেষ করে রন্ধন প্রণালীকু সহজ করিবা এবং ধূঁয়ারু বর্তিবা পাই হাত পাহান্তারে রন্ধন গ্যাস মিলিবা কেতে ফলপ্রদ, এমিতি কিছু প্রসঙ্গকু আধার করি আজর আলোচ্য বিষয় উজ্জ্বলা যোজনা। এ সম্পর্কে আলোচনা করুছন্তি লেখিকা তথা গবেষিকা অনসূয়া মহাপাত্র।
1: প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ভারত সরকারঙ্ক পক্ষরু আম দেশরে কার্যকরী হেউতবা এপরিক যোজনা যদ্বারা আর্থিক তথা সামাজিক স্তরের দুর্বল মহিলাঙ্কু স্বচ্ছ ভোজন প্রস্তুতি পাই জাড়িণী বা ইন্ধন রূপে প্রাকৃতিক গ্যাসকু যোগাই থাকে। এঠারে উল্লেখ করিবা অত্যন্ত জরুরি যে ইয়া মধ্যে উজ্জ্বলা যোজনার কার্যকরী হেবা 10 বর্ষ সম্পূর্ণ হয়েছি। এক দশন্ধির উপকারিতা কেবল সেই মহিলাটি হি অনুভব করিপারিছি। আশ্বস্ত মধ্যে হয়েছি নিজের দুর্দিন গুড়িকর বিলয় দেখি। ভোজন পাই যে গুরু দায়িত্ব তা নিকটরে এলপিজি সিলিন্ডার পাইবা পরে তা মুহরে খুশির লহরি খেলি যাইছি। বিগত 10 বর্ষ পূর্বে অর্থাৎ 2016 মে মাসরে পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রালয় পক্ষরু এই উজ্জ্বলা যোজনা কার্যকরী হয়েছিলা। ভারতর যশস্বী প্রধানমন্ত্রী 2016 মে 1 তারিখ দিন উত্তরপ্রদেশর বলিয়াঠারে এই যোজনার শুভারম্ভ করেছিলেন। এক আর্থিক অনগ্রসর পরিবারর মা ভৌণী মানকর ভোজন প্রস্তুতি সময়রে সম্মুখীন হেউতবা দুর্দশাকু দূরীভূত করিবা থিলা উজ্জ্বলা যোজনা পরি এক প্রমুখ কল্যাণকারী যোজনার আভিমুখ্য। এহা

0: দাদা
1: হই গা,
0: গীত শুনলাগা বলে সূচনা মানে যে রহিছে যে সবুদিন ভলিয়া আজির বি জনাই দামা।
1: বিলকুল বিলকুল, বইলে পহিলা করি আমার যে রাউরকেলা আখর পাখর বজার হাটন কেনতা কাই পনিপরিবা সব বিক্রি বটা হেউথিলা যে সে বিষয় ন তুমি টিকে কই দিও।
0: বইলে আমার রাউরকেলা বজার হাটে আজিরকা পনিপরিবা সব কিলোগ্রাম পিছা ই ভলিয়া দরদামে বিক্রি বটা হেউথিলা। বইলে হারাহারি দরদাম আলুর ষোলরু আঠ টঙ্কা, পেঁয়াজ পঁচিশ টঙ্কা, টমাটর তিরিশ রু চালিশ টঙ্কা, বাইগন বি হেনতা তিরিশ রু চালিশ টঙ্কা, কলরা চালিশ টঙ্কা, কঁচা কদেল চালিশ রু পচাশ টঙ্কা, কাখের কুড়ে রু তিরিশ টঙ্কা, ভেন্ডি তিরিশ রু চালিশ টঙ্কা, বরবটি চালিশ টঙ্কা, মাখন তিরিশ টঙ্কা, পটল পচাশ রু ষাঠি টঙ্কা, ফুলকোবি পঁয়ত্রিশ রু চালিশ টঙ্কা, বন্ধাকোবি কুড়ে রু পঁচিশ টঙ্কা, গাজর চালিশ রু পচাশ টঙ্কা, বিট চালিশ টঙ্কা, কঞ্চামিরচা অশি টঙ্কা, লাউ গোটাকে পনেরো রু কুড়ে টঙ্কা, সারু পচাশ টঙ্কা, মুনগা খড়া কুড়ে টঙ্কা, অদা শহে কুড়ে টঙ্কা, আর লেসুন শহে অশি টঙ্কা।
1: হই গা হই, তো এটা তো গলা বজার হাটর কথা।
0: হই
1: বইলে যে পায়ন পাগর সূচনা আমার পাখে আসি পৌঁছিছে সেটাকে বি টিকে কহি দেউ।
0: বলে জনে দেউ সেনে।
1: হই গা হই, তো আমার পায়ন পাক বিভাগ সুন্দরগড় কিরেইঠানু যে সূচনা আসিছে সেই হিসাব ন আইবা চব্বিশ ঘন্টা ভিতরে আমার জেলার কেন কেন সি জায়গা ন টিকে রয়েছে মেঘুয়া পাক দেখা যাবে বলে করে অনুমান করা যাচ্ছে, আর সেই হিসাব ন কেন কেন সি জায়গা ন টিকে রয়েছে বর্ষা পায়ন ভি হওয়া বলে করে সূচনাটা রয়েছে, আর যেন পবনটা বহিবা এটা ঘন্টা প্রতি চার কিলোমিটার হিসাব ন বহিবা বলে করে অনুমান করা যাচ্ছে, আর তাপমাত্রা সবুঠানু এতকা সৈতিশ ডিগ্রি সেলসিয়স আর সবুঠানু কম চব্বিশ ডিগ্রি সেলসিয়স রহবা বলে করে অনুমান করা যাচ্ছে, হেনতান আর্দ্রতা সবুঠানু এতকা শতকড়া পঞ্চাশি ভাগ আর সবুঠানু কম শতকড়া চব্বিশ ভাগ রহবার অনুমান করা যাচ্ছে।
0: বলে ই ভলিয়া সূচনা থিলা নেই কে?
1: হই গা হই।
0: হেলে দাদা
1: হই গা,
0: ঘড়ি আড়ে দেখ গা, বৈঠকি সরাবার সময় হয়ে আসলান।
1: হই হই হই, তো বৈঠকি সারবার আগ্রু আমার চাষী ভাই বহন মানে আমার ঠিকানাটা দিয়ে দেব সমারু, যে ঠিকানাটাকে পাই করি আমার চাষী ভাই বহন মানে আমকে চিঠি লেখমে আমার কার্যক্রম বিষয় ন মতামত দেই করি। বইলে আমার ঠিকানা হচ্ছে
0: কিষানবাণী কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা, পিন নম্বর 769042।
1: হই, আর আপন মানে তো জানিছন আমার এই কিষানবাণী কার্যক্রম কেন্দ্র কৃষি মন্ত্রণালয় ভারত সরকারঙ্ক তরফ নু প্রসারণ করা যায়সি।
0: বলে চাষী ভাই বোন মানে আজর লাগে আমার মঙ্গলু দাদাকে আউ সমারু ভাইকে বৈঠকিনু বিদায় দেউন।
1: জুহার।

জীবজন্তু জঙ্গল জমি উদ্ভিদ মনুষ্যর বন্ধু উত্তম মৃত্তিকা নির্মল জল ও বায়ু কেবল অরণ্য হি সৃষ্টি করে অরণ্য হি মনুষ্য জাতির শৈশবর তুলি।